শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 7ই জুলাই মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, একটি স্থির মৌসুমি বৃষ্টিবলয়ের কারণে সোমবার উত্তর কিউশু জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, মূলত পশ্চিম জাপান সহ বিভিন্ন অঞ্চলে বিকেল পর্যন্ত বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। সংস্থাটি ওই অঞ্চলে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে সতর্ক করে দিয়েছে। নিম্নভূমি বা নিচু এলাকাগুলোতে বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় বাসিন্দাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, পশ্চিম জাপানের অবস্থান করা স্থির মৌসুমি বায়ুপ্রবাহের দিকে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হচ্ছে, যার ফলে সোমবার উত্তর কিউশু জুড়ে ঘনমেঘের সৃষ্টি হয়েছে। সকালের দিকে কুমামোতো জেলা এবং অন্যান্য স্থানে মুষলধারে বৃষ্টিপাত হয়। সকাল 10:30 পর্যন্ত পূর্ববর্তী 1 ঘন্টায় নাগাসাকি জেলার ইকি বিমানবন্দরে 33 মিলিমিটার এবং সাগা জেলার তোসু শহরে 29.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মৌসুমি বৃষ্টিবলয়টি সোমবার রাত পর্যন্ত পশ্চিম জাপানের ওপর অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানান, আর্দ্র বাতাস প্রবাহিত হওয়া অব্যাহত থাকায় উত্তর কিউশুতে বিকেল পর্যন্ত বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল থাকবে। এর ফলে ওই অঞ্চলে বজ্রপাত সহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া সংস্থাটি আরও সতর্ক করেছে যে সন্ধ্যা পর্যন্ত কিঙ্কি এবং তোকাই অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীর্ঘস্থায়ী এই বৃষ্টির কারণে মূলত উত্তর কিউশু জুড়ে মাটি আলগা হয়ে পড়েছে। সংস্থাটি জনগণকে ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং পানি এবং নদীর পানি বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। একই সাথে তারা বজ্রপাত এবং টর্নেডো সহ তীব্র ঝড়ো হাওয়ার ব্যাপারেও সতর্কতা জারি করছে। ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 24 জুন দেশটিতে আগাথানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এই পর্যন্ত 3,000-এরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গত রবিবার সরকার সর্বশেষ এই হতাহতের সংখ্যা ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, নিহতের সংখ্যা 3,300

142 জনে পৌঁছেছে এবং 17,000-এরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। ভেনিজুয়েলায় 7 মাত্রার বেশি তীব্রতার 2টি ভূমিকম্প আঘাত হানার পর 10 দিনেরও বেশি সময় পার হয়ে গেছে। জাতিসংঘের একটি সংস্থার অনুমান অনুযায়ী ঘরবাড়ি এবং অবকাঠামোর প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $37 বিলিয়ন পৌঁছতে পারে। দেশটি এখন বাস্তুচ্যুত বা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হওয়া মানুষদের কীভাবে সহায়তা করা যায় সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের মহাকাশযান হায়াবুসা ২ মহাকাশে তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার পথে একটি গ্রহাণুর পাশ দিয়ে উড়ে গিয়ে সেটির পর্যবেক্ষণ মিশন সম্পন্ন করেছে। এই অনুসন্ধান যানটি ছ বছর আগে অন্য একটি গ্রহাণু থেকে সংগৃহীত নমুনার ক্যাপসুল পৃথিবীতে সফলভাবে পৌঁছে দিয়েছিল। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সি বা জাক্সা জানিয়েছে, হায়াবুসা ২ নির্ধারিত সময় অনুযায়ী জাপান সময় রবিবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটে কোনোরকম দুর্ঘটনা ছাড়াই তরিফুনে গ্রহাণুর পাশ দিয়ে উড়ে যাওয়ার মিশনটি সম্পূর্ণ করেছে। সংস্থাটি আরও জানায়, মহাকাশযানটির পাঠানো তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে মিশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ফ্লাই বাই বা পাশ দিয়ে উড়ে যাওয়ার মিশনটি হায়াবুসা ২ এক্সটেন্ডেড মিশনের একটি অংশ। ২০২০ সালে মহাকাশযানটি রিউগো গ্রহাণু থেকে সংগ্রহ করা বালি ও অন্যান্য নমুনা সহ একটি ক্যাপসুল পৃথিবীতে পৌঁছে দেওয়ার পর এই বর্ধিত মিশনটি শুরু হয়। আশা করা হচ্ছে মহাকাশযানটি ২০৩১ সালে তার চূড়ান্ত গন্তব্য গ্রহাণুতে পৌঁছবে। এই ফ্লাই বাই বা পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় হায়াবুসা ২ তরিফুনের কেন্দ্র থেকে ৮০০ মিটারের কাছাকাছি পৌঁছাবে এবং প্রতি সেকেন্ডে ৫ কিলোমিটার আপেক্ষিক গতিতে চলার সময়ই গ্রহাণুটি ছবি তুলবে বলে আশা করা হয়েছিল। জাক্সা আশা করছে এই অভিযানের মাধ্যমে তারা মহাকাশযানটিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার এবং তীব্র গতিতে গ্রহাণুর কাছাকাছি নিয়ে যাওয়ার প্রযুক্তি আয়ত্ত করতে পারবে। এর মূল লক্ষ্য হল প্ল্যানেটারি ডিফেন্স বা গ্রহ প্রতিরক্ষা প্রচেষ্টায় অবদান রাখা, যার আওতায় ভবিষ্যতে পৃথিবীর সাথে সংঘর্ষের ঝুঁকিতে থাকা গ্রহাণুগুলোর গতিপথ পরিবর্তন করতে এই ধরনের মহাকাশযান ব্যবহার করা হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে যে দেশটির নৌবাহিনী এই মাসে পূর্বাঞ্চলীয় শহর ছিংতাওয়ের নিকটবর্তী জলসীমা ও আকাশসীমায় তাদের রুশ প্রতিপক্ষের সঙ্গে একটি যৌথ মহড়া পরিচালনা করবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হল যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। মহড়ার পর উভয় পক্ষের কিছু বাহিনী প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে একটি যৌথ সামুদ্রিক টহল পরিচালনা করবে বলে মন্ত্রণালয় আরও জানায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই মহড়ায় অংশগ্রহণকারী জাহাজগুলোর মধ্যে চীনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি সাবমেরিন এবং রাশিয়ার একটি গাইডেড মিসাইল ক্রুজার ও একটি সাবমেরিন রয়েছে। উভয় পক্ষ যৌথভাবে গোয়েন্দা নজরদারি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সামুদ্রিক হামলা অভিযান পরিচালনা সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মহড়া চালাবে। দুই দেশের প্রতিনিধিরা সংশ্লিষ্ট জাহাজ পরিদর্শনেও অংশ নেবেন। ২০১২ সাল থেকে দেশ দুটি প্রায় প্রতি বছর যৌথ সামরিক মহড়া পরিচালনা করে আসছে। রবিবার মধ্য জাপানের শিজুওকা জেলার উষ্ণ প্রস্রবণ রিসর্ট শহর ইতোতে গ্রীষ্মের শুরুতে একটি অনন্য অনুষ্ঠান গামলা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এই সময় ইতো ওকাওয়া নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ও পর্যটক সহ প্রায় ২৭০ জন এই প্রতিযোগিতায় অংশ নেন। কিছু অংশগ্রহণকারী বিশেষ পোশাক পরেছিলেন, আবার অন্যরা ইউকাতা নামে পরিচিত গ্রীষ্মকালীন কিমোনো পরেছিলেন। প্রায় ১ মিটার ব্যাসের গামলায় বসে অংশগ্রহণকারীরা শুরুর সংকেত পাওয়া মাত্রই প্রতিযোগিতা শুরু করে এবং ভাত তোলার বা পরিবেশনের জন্য ব্যবহৃত চামচের মতো দেখতে বড় আকারের কাঠের বৈঠা দিয়ে প্রবলভাবে প্রায় ৪০০ মিটার ভাটির দিকে থাকা সমাপ্তি রেখার দিকে ছুটে যায়। কিছু প্রতিযোগী যখন ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে আবার নিজেদের গামলায় ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, দর্শকরা তখন তাদের হাততালি ও

0: চিৎকারের মাধ্যমে উৎসাহ দিচ্ছিল।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। বন্ধুরা, চলুন আমরা এগিয়ে চলি জাপানি ভাষা শেখার আনন্দময় ভ্রমণে।
0: আসরের ১৯তম পাঠে আজ আমরা শিখব জাপানিতে কাঙ্ক্ষিত জিনিসটি কিনতে চাওয়ার উপায়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম হারুসান হাউস নামের যৌথভাবে বসবাস করার এক ভাড়াটে বাড়িতে থাকে। একই বাড়িতে বসবাসরত মিয়া এবং কাইতোর সঙ্গে সে উত্তর জাপানের হোক্কাইদো ভ্রমণ করার পরিকল্পনা করছে। হোক্কাইদোর প্রচণ্ড শীতের কথা মাথায় রেখে সে এবং মিয়া গ্লাভস বা দস্তানা কিনতে যাচ্ছে।
0: তাহলে চলুন শুনি ১৯তম পাঠের কথোপকথন।
2: すみません、手袋が欲しいんですが。
3: 手袋はこちらです。
2: これ、あったかそう。いいですね。これ、いくらですか
3: ?1900 円です。
2: カードは使えますか?
3: はい、使えます。
0: えばれ、プロティティラインエルアート、ブジネアパラ。
1: প্রথমে তাম দোকানির মনোযোগ আকর্ষণ করল এভাবে,
0: মাফ করবেন, একটু শুনুন, আমি একজোড়া গ্লাভস কিনতে চাই।
1: উত্তরে দোকানি জানালেন,
0: গ্লাভস রয়েছে এই দিকটায়।
1: সুনির্দিষ্ট একজোড়া গ্লাভস মিয়ার দৃষ্টি আকর্ষণ করল।
0: মনে হচ্ছে এগুলো পরে উষ্ণতা পাওয়া যাবে।
1: তাম সেগুলো হাতে পরে দেখল।
0: সত্যি দারুণ। আচ্ছা, এগুলোর দাম কত?
1: দোকানি জানালেন,
0: ১৯০০ ইয়েন।
1: তখন তাম জানতে চাইল,
0: ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি?
1: দোকানি বললেন,
0: হ্যাঁ, করা যাবে। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে আমি একজোড়া গ্লাভস কিনতে চাই। এই বাক্যটির গঠন শৈলী মুখস্থ রাখলে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটির কথা জাপানিতে প্রকাশ করতে পারবেন খুব সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ জেনে নেওয়া যাক।
4: তেবুকুরো
0: মানে হল গ্লাভস বা দস্তানা, এবং
4: হোশিনদেসুগা
0: অর্থ হচ্ছে দরকার বা আমি পেতে চাই বা কিনতে চাই। এবারে আজকের ব্যাকরণগত পয়েন্ট, কোনো কিছু কিনতে চেয়ে যদি দোকানির কাছে জানতে চান সেরকম কি কি আছে, তাহলে সে জিনিসের নামের সঙ্গে জুড়ে দিন পার্টিকেল
4: গা
0: এবং এর পরে বলুন
4: হোশিনদেসুগা।
0: এখানে বলে রাখি
4: হোশিনদেসুগা
0: কথাটিতে আছে একটি ই বিশেষণ
4: হোশি,
0: যার অর্থ আমি পেতে চাই বা আমি চাই অথবা আমার দরকার, এবং এর পরপরই আছে
4: দেসুগা।
0: মনে রাখবেন
4: দেসুগা
0: অংশটি দিয়ে আপনার প্রয়োজন ও পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরা হয় যে শ্রোতা ব্যক্তিটি আপনার অনুরোধে সাড়া দিতে তৎপর হয়ে ওঠেন।
1: বুঝতে পেরেছি। ঠিক যেমন একটু আগে আমরা শুনলাম তেবুকুরো অর্থাৎ গ্লাভস কথাটির পরে আছে পার্টিকেল গা এবং এর পরে আছে হোশিন দেসগা অর্থাৎ আমার দরকার বা আমি কিনতে চাই, যার ফলে পুরো কথাটি হয়ে দাঁড়িয়েছে তেবুকুরো গা হোশিন দেসগা, মানে আমি গ্লাভস কিনতে চাই।
0: ঠিকই বলেছেন হিরোকসান।
1: শ্রোতা বন্ধু, শুনে শুনে বলুন, বাক্যের শেষ দিকে স্বরঘাত নিচু করে বললে স্বাভাবিক শোনাবে।
0: এবারে দোকানে গিয়ে কাঙ্ক্ষিত জিনিসগুলোর কথা বলা হচ্ছে এমন একটি সংলাপ শুনুন।
5: সুমিমাসেন, হোক্কাইদো নো ওমিয়াগে গা হোশিন দেসু গা।
6: সো দেসু নে, このお菓子はいかがですか?
0: সংলাপগুলোর অর্থ বোঝার চেষ্টা করা যাক।
5: すみません。北海道のお土産が欲しいんですが。
1: মাফ করবেন, আমি হোক্কাইদোর সুভেনির কিনতে চাই।
4: আনো
0: কথাটি মনোযোগ আকর্ষণের জন্য বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। বাংলায় যার অর্থ বিভিন্ন রকম হতে পারে, যেমন ইয়ে মানে শুনছেন ইত্যাদি। আর
4: ওমিয়াগে
0: মানে হল সুভেনির বা স্মারক উপহার। ভ্রমণকালে সুভেনির হিসেবে কি নেবেন তা বুঝে উঠতে না পারলে উপহারের দোকানে গিয়ে এ ব্যাপারে দোকানির কাছে জানতে চাইলে ভালো পরামর্শ পাবেন।
6: তাই
1: তো, এই স্ন্যাক্স বা মিষ্টান্ন কেমন হবে?
0: এটা হচ্ছে উত্তর দিতে গিয়ে ভাবার জন্য কিছুটা সময় নিতে ব্যবহৃত একটি শব্দবন্ধ। বাংলায় বললে যেটা হবে, আচ্ছা তাই তো, দেখছি কি করা যায় ইত্যাদি।
4: কোনো ওকাশি
0: মানে এ ধরনের স্ন্যাক্স বা মিষ্টান্ন। আর
4: ইকাগা দেসকা
0: কথাটি কোনো কিছুর নাম সুপারিশ করতে ব্যবহার করা হয়। এর অর্থ কেমন হবে বা এটা হলে কেমন হয় বা এটা চলে কি না ইত্যাদি।
1: শুনে শুনে বলুন।
4: お土産が欲しいんですが、北海道のお土産が欲しいんですが、すみません、北海道のお土産が欲しいんですが。
0: এবারে অন্যান্য বিভিন্ন বিষয় বলা অনুশীলন করা যাক। মনে করুন আপনি শহরে হেঁটে বেড়াচ্ছেন এবং হঠাৎ করে বৃষ্টি পড়তে আরম্ভ করল। তখন কোনো কনভেনিয়েন্স স্টোরে গিয়ে দোকানিকে বলুন যে আপনি একটি ছাতা কিনতে চান। জাপানিতে ছাতাকে বলা হয়
4: কাসা, কাসা।
0: চেষ্টা করুন তো দেখি।
6: আনো সুমিমাসেন, কাসা গা হোশিন দেসু গা।
0: এবারে আজকের বোনাস বাক্য। এই পাঠের কথোপকথনে দোকানিকে গ্লাভসের মূল্য পরিশোধের সময় এ কথাটি বলেছে তাম। কথাটির অর্থ হল ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি। এখানে
4: কাদো
0: শব্দটি দিয়ে ক্রেডিট কার্ড বোঝানো হচ্ছে, যার জাপানি পূর্ণ রূপ হল
4: ক্রেডিট কাদো।
0: বিকল্প উপায় হিসেবে আপনি নিজের ক্রেডিট কার্ড বের করে দেখিয়ে জিজ্ঞেস করতে পারেন
4: কোনো কার্ড আজকায়মাস কা,
0: অর্থাৎ এই কার্ড ব্যবহার করা যাবে।
1: এবারে শুনে শুনে বলুন।
4: কার্ড আজকায়মাস কা।
0: এ পর্যায়ে আরও একবার আমরা শুনব আজকের পাঠের কথোপকথন।
2: すみません、手袋が欲しいんですが。
3: 手袋はこちらです。
2: これあったかそう。いいですね。これいくらですか？
3: 1900円です。
2: カードは使えますか？
3: はい、使えます。
7: ハルさんの知恵袋。
1: সময় হলো হারুসানের পরামর্শের ঝুলির। এতে আজ আমরা জেনে নেব জাপানে ক্রেডিট কার্ডের ব্যবহার সম্পর্কে।
0: আচ্ছা হিরোকসান, আপনি কি জাপানে ক্রেডিট কার্ড ব্যবহার করেন?
1: হ্যাঁ দিদি, হোটেল আর ডিপার্টমেন্ট স্টোরগুলোতে যেমন এর ব্যবহার আছে, তেমনি অনলাইনে কেনাকাটা করতে গিয়েও এর দরকার পড়ে খুব। তবে আমার কাছে এটাও খুব অবাক লাগে যে কোথাও কোথাও ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় না।
0: ঠিকই বলেছেন, ক্রেডিট কার্ড এবং নগদবিহীন অন্যান্য অর্থ পরিশোধের ব্যবস্থা সারা দেশে চালু থাকলেও ছোট ছোট দোকান এবং অল্প জনসংখ্যার এলাকাগুলোতে শুধু নগদ অর্থে লেনদেন হয়ে থাকে অনেক সময়।
1: তাহলে ক্রেডিট কার্ডের সঙ্গে কিছু পরিমাণ নগদ অর্থ রাখলে ভালো বলে আমি মনে করি। আর ক্রেডিট কার্ড কোন কোন জায়গায় ব্যবহার করা যায় বা যায় না সে সম্পর্কেও খোঁজ খবর রাখা দরকার।
0: ঠিকই বলেছেন। শ্রোতাবন্ধু, এই ছিল আজকে সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন কিন্তু।
1: তাহলে আগামী আসরেও সঙ্গেই থাকবেন, কেমন?
8: 放送はNHKワールド国際放送ラジオ日本です。東京からお送りします。 This is NHK World, Radio Japan, Tokyo.